হিন্দী সমাচার রিলে করে শুনাইল আকাশবাণী দিল্লির আকাশবাণী বারিপদা কার্যক্রম শুনেছেন এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে নিবেদন করছু ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার প্রথম অর্ঘ্যের শিল্পী নমিতা আগ্রওয়াল কণ্ঠরে অলেখ বিশাল ভক্তি রচনা।

শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। ভিকারী বল বন্দনার পরবর্তী শিল্পী কণ্ঠরে হরপ্রিয়া দেবীঙ্কর রচনা।

0: আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে বাইগণরে মঞ্জি বুণিবার 30 দিন ভিতরে চারাগুড়িক লগাইবা পাই উপযুক্ত হইথান্তি। বাইগণ চারা 7-8 পত্র হেলে লগান্তু। রোগদাউরু রক্ষা করিবা পাই তলি লগাইবা সময়রে তলির চেরগুড়িকু 22 টিন গোলা পানিরে 1 গ্রাম 1 লিটর পানিরে 5-10 মিনিট বুড়াই রখন্তু। ভেন্ডি চাষ পাই একর প্রতি যবক্ষারজান সার 45 কিলোগ্রাম, পটাস সার 30 কিলোগ্রাম ও ফসফরস সার 30 কিলোগ্রাম দরকার হইথায়। মূল সার হিসাবরে যবক্ষারজান সারর 3 ভাগরু 1 ভাগ সবুজক ফসফরস ও অধা পটাস সার দিয়ন্তু। 20-25 দিন পরে 1/3 যবক্ষারজান ও 40-50 দিন পরে বাকি যবক্ষারজান ও বাকি অধা পটাস সার দিলে ভালো অমল মিলে। ভেন্ডিরে জিঙ্কর অভাব দেখা দেলে মঞ্জি বুণিবার 30 দিন পরে 7-10 দিন ব্যবধানরে জিঙ্ক ইডিটিএ 250 গ্রাম প্রতি একরে দুই থররে স্প্রে কলে ভালো কাম দিয়ে ও ভালো অমল মধ্যে হইথায়। এই মাস হচ্ছে আম্ব লগাইবার উপযুক্ত সময়। বাইগণ পল্লী, তোটাপল্লী, বম্বে গ্রিন, সুবর্ণরেখা, নীলম, হিমসাগর, লাংরি, দশেরি, কিষানভোগ, আম্রপল্লী, মল্লিকা, রত্না, রামখেল, রুমানি, সিন্ধু, আলফনোস ও কেশর ইত্যাদি কিসম লগান্তু। শাখা নথিবা কলমী চারাকু 1 মিটর গাতরে 10-10 সেন্টিমিটর ব্যবধানে রোপণ করন্তু। গছ লগাইবা পূর্বরু যবক্ষারজান ফসফরস ও পটাস সারকু 80-160 গ্রাম অনুপাতরে দুইটি যোড়ি সঢা গোবর খতকু গাত প্রতি প্রয়োগ করন্তু। এই মাসরে নড়িয়া চারা লগান্তু। 12-18 মাসিয়া চারা ব্যবহার করন্তু। খত ও সার লগাইবা পূর্বরু গাত প্রতি পোখরি পঙ্ক 3 কিলোগ্রাম পিডিয়া স্টেরামিল 1 কিলোগ্রাম গাতরে প্রয়োগ করন্তু। বর্তমান সময়রে সেবতী ফুল লগান্তু। হলদিয়া রঙ পাই চন্দ্রমা, সুপার জায়ান্ট, ইভিনিং স্টার, ধলা রঙ পাই বিউটি, স্নোবল, ইনোসেন্স ও প্রিমিয়র লগান্তু। লাল রঙ পাই ব্রাভো ও রস্টিক আদি কিসম লগান্তু। চের হইতিবা গছ বা খণ্ড বা পুয়া বিহন আকারে লগান্তু। সাধারণত ধাড়িকু ধাড়ি 30 সেন্টিমিটর ও গছকু গছ 30 সেন্টিমিটর ব্যবধান রাখি বিহন লগান্তু। শীঘ্র বড়ুতিবা কার্প জাতীয় মাছ যথা রোহি, ভাকুর, মিরিকালি এক নির্দিষ্ট অনুপাত 4:3:3 রে চাষ করন্তু, যাহাদ্বারা অধিক লাভ মিলিপারিব। সাধারণত পোখরীরে হেক্টর পিছা 5,000 অঙ্গুলিক জাঁল ছড়াযায়। মাছমানঙ্কু বাদাম পিড়িয়া ও কাণ্ডিয়া কুণ্ডা সমান অনুপাতরে মিশাই খাইবাকু দিয়ন্তু। ছাড়িবা জাঁল ওজনর শতকড়া 5 ভাগ খাইবাকু দিয়ন্তু। গোবর, ইউরিয়া ও সুপরফসফেট পোখরীরে উর্বরতা পাই পকান্তু। 1 একর কন্দমূল চাষ পাই 200 বর্গমিটর মুখ্য তলিঘেরা করন্তু। 60 সেন্টিমিটর ব্যবধানরে হুড়া ডেকি প্রথম তলিঘেরারু আদায় হইতিবা ডঙ্ক 20 সেন্টিমিটর ব্যবধানে লগান্তু। 15 দিন পরে একর প্রতি 12.5 কিলোগ্রাম এবং 30 দিন পরে 12.5 কিলোগ্রাম ইউরিয়া সার প্রয়োগ করন্তু। 45 দিনর তলিঘেরারু 20-30 সেন্টিমিটর লম্বর ডঙ্ক কন্দমূল বিহন পাই অমল করন্তু।
0: কৃষি সূচনা শুনিলে। এধার শুনন্তু চাষী ভাই ও ভণিমানক পাই পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভীমানক মিলিথিবা পানিপাগ সূচনার জনাযায় আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের উত্তরাঞ্চলর জেলার অধিকাংশ স্থানের এবং দক্ষিণ ওড়িশার একাধিক স্থান

0: 산타리아 카 안조미아 사남보 향시코게 인 모헨드라나트 무르무
1: আর ইন্দো পদ্মিনী হাসদা আলিং পাস্টা খন সানাম কোগে জোহার সাউতে এহব না তেহেনা সান্তালি আখড়া
0: আখড়া দো উচ্চানো কনা আকাশমণি বেরপাদা খনা এফএম ব্যান্ড রে মিত সাই বাটুড আরে মেগাহার্জ রে
1: এতহব রে দো মোহন সরেন আর সাউতেন কোয়া সেরেন

যুগে যুগে ওড়িশার গৌরব বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে আসিছে। কলিঙ্গর সাহসিক বীরমানে যেপরি ঐশ্বর্যর পরিচয় দিয়েছিলে, উৎকলরে সেইপরি কলা সাহিত্যর পরাকাষ্ঠা সর্বজন বিদিত থিলা। সেই পরম্পরারে দ্বাদশ শতাব্দী বেড়কু সংস্কৃত সাহিত্য বেশ সমৃদ্ধ লাভ করে সারিথিলা। এ সমৃদ্ধির চরমতম বিকাশ হেলা বৈষ্ণব কবি জয়দেব কৃত গীতগোবিন্দ। ওড়িশার ইতিহাস, পরম্পরা, সাহিত্য, নৃত্য, সঙ্গীত ও আধ্যাত্মিক জীবনরে গীতগোবিন্দ সুপ্রতিষ্ঠিত হয়ে আসিছি। ধর্ম ও সাহিত্যকু একাত্ম করিদেই এক কান্ত কোমল সুললিত পদাবলীরে পূর্ণ ছন্দময় কাব্য গীতগোবিন্দ ভক্তিকু উজ্জ্বল রসরে পরিবেশন করিবাকু সমর্থ হয়ে পারিছি। রাধাকৃষ্ণ লীলাতত্ত্বকু নেই ভাব ও ভাষার বিচিত্র সংহতি, শব্দাবলীর সাঙ্গীতিক প্রয়োগ, ছন্দর নাটকীয় বিলাস সহিত বৈষ্ণব তত্ত্বর যে অপূর্ব দার্শনিক ব্যাখ্যা গীতগোবিন্দর হয়েছি, তা কেবল সংস্কৃত নুহে, অন্য কোনসি ভাষার মধ্যে সম্ভব হই নাই। সেথিপাই গীতগোবিন্দ কেবল তৎকালীন সময় নুহে, পরবর্তীকালর সাহিত্য আকাশে অপূর্ব আলোড়ন সৃষ্টি করি আসিছি।

পৃথিবীতে যেতেবেলে পাপ ভরি যায় ভগবান জন্ম নিয়ন্তি অবতার রূপে। নর রূপী এ নারায়ণ ধরাকু পাপমুক্ত করি আপনার লীলা খেলা সারি বাহুড়ি যাতে পুণি থরে আসিবার প্রতিশ্রুতি দে। হিন্দু ধর্মর এ প্রচলিত বিশ্বাস কেবল ধর্ম প্রেরিত নুহে, সেথিরে সম্প্রতি বৈজ্ঞানিক ভিত্তির মধ্যে সন্ধান মিলিছে। পুরুষোত্তম নারায়ণঙ্কর দশ অবতার এইপরি এক বিশ্বাসর প্রতিফলন যাহা গীতগোবিন্দরে স্থান পাইছে।

0: तो हमारा आज का प्रसारण यहीं पर समाप्त होता है, इसलिए मुझे यानी अजीत को
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: শ্রোতাবন্ধু শুণুলে প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা ছটা আরম্ভ করুছু কার্যক্রম ভক্তি গীত। কার্যক্রমর প্রথম শিল্পী বসন্ত পাত্র গাইছেন অরবিন্দ মুদুলিঙ্ক রচনারু।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শেষে গীত রচনা করছেন শ্রীকান্ত গৌতম, কণ্ঠদান করছেন অনুরাধা পড়ুয়াল।

দশমিক ন মেগা হর্ট যোগে স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 7:30। শ্রোতা বন্ধু, সময় হয়ে যাইছে চাষী ভাই মানক নিমন্তে কার্যক্রম চাষবাস শুণবা পাই। উপস্থাপনার অছন্তি শুভেন্দু কুমার বেহেরা, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র ও সত্যানন্দ সেজপড়া। কার্যক্রমটি শুণবা তা আগর শুণিনেবা।

পরবর্তী চলচ্চিত্র সংঘর্ষ। দ্বৈতকণ্ঠে গাইছেন শিল্পী সোনু নিগম ও শ্রদ্ধা পণ্ডিত। এই গীতটি শুণবা চাই। চিঠি লিখিছেন আপনার হলে খানুয়ারু বিরঞ্চি কার্তিক গিরিজা শঙ্কর জ্যোতি শঙ্কর ভবানী শঙ্কর দেবাশিষ সন্তোষ অরবিন্দ সুষমা সুরমা মনোরমা সত্যভামা মামা সীমা রঞ্জিতা প্রতিমা গুগলু খুশি ও বাপলু। তেবে শ্রোতা বন্ধু শুণন্তু আপনার পছন্দর এই গীতটি।

0: হরি নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকে হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্য রূপরে মধ্য মাধুরী অছি, নবনিরদ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি। প্রভু প্রভু সতে কোণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা আজি কোণ ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি হরি নাম বসি জপুথিব, পিলা এপরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আ সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরি নাম সুধার স্বাদু যে পান করিছে সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কো শাস্ত্ররে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরি নাম বসি জপিব?
0: উপায় কোন মতি কুহ।

0: Sokka? Sokka? Sokka? Moni kotu kosi phiri jautulo khai ki Sokka? Aso? Bhitar ko aso? Aso na? Boso? Boso? Ei ratra singhasana re? Boso? Boso?
1: সিংহাসনরে
0: বস সখা বস সখার সিংহাসনরে কোন সখার স্থান নাহিঁ।

হিন্দিরে সম্বাদর লেখরি প্রচার করল আকাশবাণী দিল্লি। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 11:05। শ্রোতাবন্ধু আসন্ত শুনিবা আগামীকাল আম কেন্দ্র প্রচার হওয়ার থাকা কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা। আসন্তকাল সকাল 6:05 শুনেপারে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। সকাল 7টার আম কেন্দ্র প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা। সাঁতাল আখড়া শুনেপারে সকাল 7:25। গীতাঞ্জলি প্রচারিত হব সকাল 8:15। সকাল 8:30 রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর বাহুড়া রথযাত্রার বেতার বিবরণী। সন্ধ্যা 6টার কার্যক্রম ভক্তি গীত। আদিবাসী সঙ্গীতর কার্যক্রম শুনেপারে রাতে 7টার। ওড়িয়া কথাচিত্র গীত শুনেপারে রাতে 8টার। শ্রোতাবন্ধু শুনিলে আগামীকাল আম কেন্দ্রর প্রচার হওয়ার কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা। এতসহ শেষ করুছু আজর এই অধিবেশন। পুণি থেকে আপনার অভিবাদন জনাইব আগামীকাল প্রাতঃ 5:53। সেতবেল পর্যন্ত শুভরাত্রি সহ বিদায় নেউছু। জয় হিন্দ।